0: পাশে পানি মাঝ হোশ কি গে যায় মুঝে তো মাই খিচে ফেরিও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড দ্য বিগ জেল Brought to you by InsuranceMarket.ae. For the best insurance deals in the UAE, call 800-ALFRED-247. Big 106.2, The Beat.